লখচরিব আহান এস এম এস আসি পৌনা বাজার সেবা স্টোর অরুণ নিংথেম সন্তোষ প্রেমজিৎ মন্দু লাংলেন লিকলাইমা চেচে পিকটুনাও দাবুং মখুইসিং আসিনা খানবিরাকপা ইসাই নি মরুপসিং আসিনা খানবিরাকলিবা ইসাই ইসি মতম ইসাই খানবিরাকলি মাইরেমবম নীলবতী খোঞ্জলদা একেন্দ্র তেনশুবনা সৈরিংবা মতম ইসাই খুদোল দামজুরি মিয়াম পুনা তামিনাসি।

0: हेलो हेलो हेलो ताबीब्रा गुड आफ्टरनून लेडीज की थरमनी हैप्पी योगा नाउ बिरबनो फोन असी पैखल लमगा स्वेदु मेटे क्रीम खाता फोन अमुक लखचगे हेलो हेलो ताबीब्रा
1: हेलो
0: ताजे हैव्वी यू कनाव बिरबनो गुड आफ्टरनून लेडीज की थरमनी
1: हेलो
0: ताजे हैव्वी यू ताबी ड्रबो
1: हेलो
0: हेलो ताबी ड्रबो
1: न ताई
0: होय होय खरग खजिक हौरब्राम तंगि बिउने
1: होय
0: हम कनाव बिरबनो
1: आइ
0: जे नान कंदि ममंग लकाय दिगि थौनाव जम गंभी हैव्वी बा
1: হয়
0: হয় তারা আমি চুরি হই গুড আফটারনুন লেডিস কে থরম দা হয় গাফি গনি গ সেরান তাজে রূপ দে নারান কোন জিন্দগি তোমবি হাবিবা হয় হয় হাই বিউ মারু কারি গরম বা ওয়াফম নয় কই গিয়া কাশানি ইনফাল গি মফম দা থামবি দইসে তাকবি
1: আই না হাজে বদি হাজে নিং বদি কি বলার মাসি ইয়াম না ভাঙ মি জিং জে
0: মাসিমনি আখন আকাশবাণী ইমফালসুম আখন সন্দোকচরিব থরমসিগি আদম হাওরপ লজতুনা লাইবসেকো হপ্তা আমরা তৈরি ফংবস হপ্তা আমরা তৌবিরকব হাইতনকো আবু আকাশবাণী ইমফাল ফন সইদামদনব চেসিনব হোনজরগসুকো আদমক চিঠনানদব হাইসে আদমক থোকতবদি নত্তেকো মাসিমকসু ইশা ইশান গ্যান তাবিরগদি আতোপ কোলার ফংদবসিনদুদ চান্স বিবিনব আমকসু হনা আকাশবাণী ইমফালগি মাইকাইদেগিসু থামজগেকো ইয়াম তৈরি তৌবিরকব আইখুইবু ইয়াম নুসিবিব তৈরি তৌবিরকব তৈরি তৌবিরকতব হাইবদি লাইজদেকো আকাশবাণী ইমফালগিদি মিয়াম পুমনমকসে আমতোইব মিটিংদি ইয়েংজে হাইজরিব হয় আদো আগাসি গুড আফটারনুন লেডিস কি থরমদ ফোন তৌবিরকব সিবো কারি কারণব ওয়াফমদ থামবিদইসে হাইবিউ
1: আইনা হাজেনবদি হুজিকি ওয়াফম দজু আইনা পঞ্জগি ওয়াফম দজু আদু তো পঞ্জানি আদু আকইগি নিপি মচা লাইসাবি মচা লিনা নবি সরক তপ মতমদা আকইগি ইরোন জিজে ইয়াম না নিয়ন্দ নুয়া তব মুং দ সুসত পেয়াও এব কোলে সাই মচা লিনে আদু গুমদো তৌবি গনু নাই হাজেনি নিয়াম না পি
0: হয় হয় ফিরোল মতংসে আখন গুড আফটারনুন লেডিস কি থরম হাইবদি ইমা আইবল ইচে ইচল পুখৎপিখরেকো আদমসু আখন ইরমদমসিদকো চটনবি হাইবসিদবো নুপানুপি খাইদন পুলপ গাকমিনগদবনিকো আদো হেকতম চটনদ্রব ফিজুয়াল সেটপদুমকতি আখনদমসিদদি আদুমক আথিংবসু আদুমক লাইরিবনি হাইজরিবকো আদুবু ইসাগি মিটিংদসু লাইব্রসু হাইনা খানজাইকো আইনা গাসি সেটলাইব ফিজোলসে সেটপ ইয়ারি হাইদুনা দোকানদা ইয়োলাগা সেটলিব গাকতনিকো মাসিদ সেটলিব মিওইদুদা একুইনা ইংবিরিব মিটিংদসু খরমখাই মিটিং ফানা ইংবিরগদি কৈসুমক তৌদব্রা হাইনাসু খানজাইকো আসিমকতা হেন ইয়াম ওট ওইনা সেটলামগদি মখলম ওইরে হাইজরিব মাসিসো আদুগা থাইনে একুইগি আহলমন সিংনা একুইদসু হাইবিরম্ব মতমদা হাইবদি মিওইবসে আইনা খল্লিব আইনা ইংলিব মিটিং দুনা আইনা ওখানসে আদুদা খালকপনি হাইনাসু দুম তাকপিকো আইনা ফানা খালগদি আইনা ফানা ইয়াঙ্গগদি আদুম ফানা খালকপ মধুমকসু তাকপিকো আদুগা থাইনা একুইগি আহলমন সিংনা তাকপিরম্ব আমসু লাইকো থাইনাদি একুইসে নুপি ওইবি সিংসে ফিদোল জিংখাতলাগা হাইবদি মথকত ফিদোল জিংখাতলাগা খংগ্লি খংচেতলা আগা আদুগুম্ব ফিজোল দা সেটনারমি হাইনাকো মধুমকসু মতামদুদা ইয়াম ফাজাব ফিজোলমনি হাইনা চটনারমি হাইনা তাকপিকো আদো মতামদুদা আদুগুম্ব চটনারমগা ইয়াম ফাজাব মুংদ সু গিনারমি বনি আদুনা হুম হুম আদনা ফিজোল গি মতং সিদি ইয়ামনা পাকসন না
1: আদবা নুপা মতা রিন গাড়ি থৌরগা মুই লসারি মতা রিন গাড়ি মনিদ পোংগা এপ মতং দ নুপা মতা দ স্কুল গ কত তো গিয়ে ইয়াম নাই তবা মা ইয়াওবা ইন ফুলো ফেলুগা
0: হয় হয় আসুং গে বাবা